কতে মি হিত্রা তাই হি তো তা তাই কয় হানা না না নাই না ম্যা কতোয়া কি না মাতে কহরি কি চো তে আরয় মোয় মায় তাকো তোমায় হয়ে নো তা তাই মা কো না কানো হিওরা ও তে না হাপু ও তে না ইউই এহি কয় কয় হাইরা নাই রু নাই তে মা তো তে ফিনবা তে না কায়তাই এটিকানা মে মিহি আকে কিতে মাই না চিকে চিকে কিতে মাই না চুই তাহানা ও তারা নাকি মে মিহি ওকে কি না তাও না এন হো ফাঁকা মিনে মিনে মায়রা কি না কায় ফাঁকা ওয়া কি না ফানা কাতোয়া কাইতে মিহি আকে কাইতে মিহি আকে ক্যা কায়তাই আকু হা ফাঁকা তাই তাই ক্যা মা রোহি রোহি ক্যা মানো নুই তে চুই ক্যা কায়তাই ক্যা তাতাই কাতোয়া নো রাইরা তেনা কায়তাই তাতাই মা কহাই মাই কি কো নাই তেনাই রানে তে তাই তো কই তে কায় পাপাম ও তে রা নাই আরা কোনা ফকাতাই তাই কি আই কোনা মানি কোরেরো কহাই তেনাই হে পি পি হাই হাই নই হো নাই কাই মুয়াই তো কায় তাই আরো আরো ই তেনাই ওয়া কোতেরে ও কারণা তেনাই ও তে কুরা মাওরে ও হাতো হয়ে পাম ওয়াহিরিরি তে মাতাওয়া মাওয়ে হেরি ফাঁকাই কে তে নাই নো সুই হয়ে নো না পুহি নো কাহিনে নে নো রাইরে কিয়রা তাতাই কিয়রা তাতাই রুতু এই না হুয়াতা না তে কাই পাপা এ করে রহিয়া নাই এ তাতাই কাচিরা এ তেবে কোতে কাই পাপা মাছা ও তাকে করে রই তে নাই রানে এটি রহনা কি তে তাহি ফাঁকাতাই ওয়াকি এ মোহিও পানু এ সিয়ানা হুড়ে নোতে মুসে আরা এ করে ফিরি তে কু কি তে রিনো কাপি চিনিয়া এতে রা কানা হরো কি তাকু মোহিও কুয়ে নাই কুপু নো তে তাই হাকা এ মোহিও চিয়ানা এ নাই উইও তে নাই রোহে আরা কুমানি মানি তাই পো এতে রো আনো তে ওয়া কহিরি এ নাই কুপু এ ফাঁকা তাই ওয়া কি কত হু কাকা এতে তানাতা না না এ নাই কোরেরো এ কোরেরো এতে চুয়াতাহে e wama ni tiro tata te aho te fakata waki e kore piri te ku kiterino ka pitini ai tera kana horo no rai rai tewi kota ki pa ta isa ta hi ki akai ta he aku te ku kota ki tsaru a he aku terino te ku bu ku e poto na tera mo te ku bu papa tuanu ku kote a maori tera te ku bu rino e tui mumo metara tera a kaore ai mohi ko ki tōna pakapapa he mea hana te ao pākea. E ai ki tā ki ni haka o te tai tokerai he ki te no te kaituhi e rā kupu ki te kaha o te Māori ki te whakapiri atu ki te whakapā atu ki nā whakahaere a te pākeha. Nā tā ki ni te ki i tuhi a hoki e rā kōrero e whakamahara i a tātai kia kawa e ware ware ki tō tātai taharanatira. Wai hoki, i nā piripono te noho a te eku, me māku, kia kore e nahoro. Kia e nā, kare kau e hua, me nā e nahoro ana mai tātai i tēnei ao hurihuri. Kaore e manako ana ki tērā. Tāpiri atu ki tērā, ahakoa nā rere kētana, o te uku me te rino, o te ao Māori, me te ao Pākehā, kei te pai tērā. I nā hoki kua piki tētahi o tā wāhi, hei kāona tianara, mō ao te awa. E kīra, e nari e hara tērā, i te misina o te ao. E kiana te kōrero, i hala ko te rere kētana, e nari ko te kuaretana te mate. Nā reira, ki te kore tētahi, e aro ki te hā, o tētahi atu, tērā peaka tai ki weriweri. Ko tāku kia hōre pui o Amerika, he pai ka putai e rā kōrero, a rā ko te māramatana i te rani mārie. Me te aha e te iwi, ko tahi noi ho te ronoa mo te kuaretana, mo te tanata e noho ana i te pō. Ko tahi noi ho te huarahi, a rā ko te kaiwanuanu, ko te arunui ki nā re reketana, o tētahi atu. Kia hai, kia tipu tātā
tai aivi i te mea ki ana te kōrero. E kore e tipu, te ahure a noho motu. Ki te kore koe e hea hiana, ki te whakapā, ki te tahi atuwi. Ka pō noti noti te tipu, pērā anō nā tāna takai paipa, ka puto noiho te hana, e kore e tipu. Ke hara i te mea, i karana huri tārā tērā, i tau ake ahurea, e he. E nare e tika ana, mea roki nā iwi, e noho tata ana ki a koe. Ahakoa nohea rātai, ahakoa pēhea te ahua, ahakoa hea o rātai whakapono. Nō reira e tahi e mea ana, mā te ahurea e hirai te mahala me te wairo te tanata. Ae hoa mā, he mea nui kia whakawhirinaki ka toa tātou ki tō tātou ake ahurea Māori. Kei reira ko nā kōrero, ko nā tohutohu me nā tāwira matua he arataki a tātai te huarahi tika. Nō ko nā kā mārama ke te tiro te ao whānui. Me he mea kaore te Māori e mōhioana ki nā kōrero motuhake mo tōna ahurea ka pēhea. Kei piri ki ahurea kē, kei piri ki te rino, te ao Pākehā i te tuatahi. Kei pōhihi, kei runa noa te te mātaurana Pākehā, kei rarorawa te mātaurana Māori. Mōku naina, me mātua mōhio, te rino ki tōna rinotana, me mātua mōhio, te uku ki tōna ukutana. Hei whakamitina i te iwi, ia ki nā kōrero, he pai kā puta, he hua kā kite, mehe mea ki te aro tētahi, te hao tētahi. Ko te māramatana te pai kā puta, he whakairo, te whakaro te tanata. Ki nā kōrero a tētahi o ki Pākeke, mo tēnei kaupapa, e kore e piri te uku ki te rino, he miti tā te rino, he kai tā te uku. Arā he iti te pāna o te rino ki te uku, enari e kahana te uku ki te kai te rino, ka tahi taua rino, ka waikura. Nō reira i te iwi, he karere whakatūpato pea tērā, ki te ao Pākehā. Kei te mataku e tahi o rātai, ki te tipu matomato, te ao Māori. Kei te mataku hoki e tahi, te mano tini tini o nā Māori, e pai pai ana i te huarahi o te mātaurana. Kei te mataku hoki e tahi, ki te whakakotahitana o te ao Māori. I ki te tātai te kotahitana o nā iwi, i raro i te kaupapa kotahi, i te tanihana o te ariki nui, o te ātairani kāhu i tērā marama. E huama te māku hoki o te uku i tērā wā. Nō reira i te iwi, kua pai taku hau, kua misuaku kōrero mo tēnei wā. Ko te tumanako, kia puki te haura, kia puki te māramatana, kia kaitai, kia tātai katoa. Mā te atua, kaitai manaaki, e te aki. Nō reira, hurinoa, hurinoa, tēnā kaitai, tēnā kaitai, tēnā tātai katoa, tauri.